0: Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny.
1: কি স্বর্গ?
2: To my wife.
1: Wife মানে জানি।